অমৃত ষড বিখে বিখ খহি মায়া মোহ বর্ম পুলে সোত দ্বারা স্যো প্রীত লগাই এক উত্তম পন্থ শুনিয়ো গুর সঙ্গত তহ মিলন্ত জম ত্রাস মিটাই।